0: ওকে জি বলে কেলার তো গুরুজি সুখদি দেখম সে নদী আসসালামু আলাইকুম
1: ওয়ালাইকুম সালাম রাজবান ভাই কি হাল
0: বিলকুল খير দজি তসনাঙ্গে শে জুড়িয়ে আতাউল্লাহ ভাই দ কুতব কলোনি টাঙ্ক না সরঙ্গে শে পখি রগলে خوشحال
1: ڈیر
0: منانسی